আসসালামু আলাইকুম, আকাশবাণী কারগিলি কানা আছিনমনি প্রোগ্রাম পো প্রচুকপা মচাংয়াং ইয়ান্তি খানমাল্লা হাজির সংসেদ গাছি জুন আসালাম পো প্রদমচন সংসিক ইয়ালে রিনমচে আছিনমনি প্রোগ্রাম আসনা মখান আছিনমো কাকাফোনন রিয়ামায়ো দিয়ান্তাং সাগার গার জুকসিয়োদনা নানমে ছানমে দিয়ান গামোসেন মনাম বজুকসে দুকতুক ছানা দিঙে আছিনমনি প্রোগ্রাম পাং কসাক বাতিসনা লাঙাস আয়ুষ্মান ভারত মিশন পি এম জে ওয়াই স্কোলা ইয়ান্তি খানমাল্লা স্পেরাসুম জেরবি ফ্রালুকস বেদ ইয়াংদের গ্যাপনা আতি স্টুডেন্ট দিকা ফেসপা ডন ফো ম্যাডাম এডভোকেট জারিনা ডিপটি চিফ লিগাল এইড ডিফেন্স কাউন্সিল আর টি আই চীন দিস কলাপাশে ডিস্ট্রিক্ট লেপচুগেট কাসানি সবসিনালাং আয়ুষ্মান ভারত মিশানি স্কোলায়ন্তি খানমালাসুমজেরবি ফ্রালুক স্পেট আয়ুষ্মান ভারত প্রধান মন্ত্রী জন আরোগ্য যোজনা হুকুমতে হেনি খাকচান সিকিম চিক ইনসুক হরদেলুক সি মিংনা গে তোনপো ইয়ৎখানুন ইয়াং ইয়ালবা চানুনি মিংনা হৃদেলুকি মিংনা গাছুক খেদমাত চিক গোসপা ইয়োদনা দোন দি আয়ুষ্মান ভারত মিশন এনে পি এম জে ওয়াই ডি তাহাত থবাচুক ছানাংা ইয়াং হাসপাতাল দাখলা বে মিংনা গাছুক কাতাঙা এলা শিরগোস না জানজো সাগা লখরিয়ানুক লা কাকা সাকবে ঋণ থপচিনচুক দি ফানখে ইউল গাংমেয়ানুক সরকারি হাসপাতাল এনানুক থপচা ইনসুক দি সিকিমু সিকিমি তন পোখরং দেয়া ইনসুক কি ঙেলবা চানুল্লা রগোসপায়াত খানুল্লা জানজো সুনি সাকি এলা ছিমিং না ইয়াং মালি বোস পো নিনচে বাচুকচা ইয়াং খোনলা তুস তুসিকা ইয়াং গেলা বাসে দেলুক সি মিং না ফানখে ছাচুপি মিং না দি সিকিম পো চুসেন চেনে দি মিশন পো আঙাতাং আর তাকসার তাকসপা দাকসাস না আঙাতাং হাসপাতালে কা আঙাতাং গাস মান থাংছে আঙাতাং ছানা কাতো গা গাং মেকা আঙাতাং আপেনে রিন রি খেরবাত পিন দাকসান আং সিরিপ দে আঙাতাং আহা টিকার লেন মে রিন পচা ইয়োদ্দে কানা এক্সরা চোনাং ইয়া চি টেশিক খ্রাগে টেশিক ইন্নান দোন গাং মা দাকসাং আতাং দাং দিরিং ফ্রি ছাং আতাং থোন ইয়োদ দোং আতি সরকারি হুকুমা তিজ আতাং দিউন সাক দাকসা লো ভালো আতাং দি গাং মে ফেসিলিটিজ আতাং গা ইউলি হসপিটাল চিক ইন্না সরকারি হসপিটাল গার ইয়োদনা দোন গামে কাঙাতাং থবেত ইয়াং আতি জানজোসলা খোদা না খাস্তা চিক চিয়া জেরমো না কাতো খাচিগ আঙাতাং আর তাকস পাছেত কি খাচিগ গো গে জেরমো না খাচিগ হাটি পেশেন্ট চিনা খোয়া বৃষিন বাজানা লাখ কাশবি গা খরচা চেত হা ছানা দোন সাক আতি দি ঙেলবা চুন লং খোয়া পেনে মেত পা না এলাস মাছা মিলুস পিমিং না ঙেলবা চানু মিং না ফেস সং দি আতি প্রেম মিনিস্টার নরেন্দ্র মোদিস দি সিকিম পোচোস ইনসুক পি এম জে ওয়াই জেরে ছানাং আতি দি আয়ুষ্মান ভারত দি ফ্রিন পোখরং দে আইনচুকি সিহাতমান শেহরিক ইয়ানে গা ইউলি মিমাং শেননা খো সিহাতমান নানমে ছানমে দোৎ খানচিক মজবুত মুলুক চিক ইয়ানে ইউল পো মজবুত গ্যালেক ইয়ার